0: হ্যালো, আকাশ ফোন করছি, কাছে ফোনে গাঞ্জি পেশন।
1: জয় জিনেন্দ্র।
0: জয়
1: জিনেন্দ্র,
0: প্রণাম। ভাই কি হ্যাঁ
1: জি জি জি
0: চিঠি আইরে আইরে।

অবিশ্বাস শুভমান আপনারও শুভ আকাশবাণীর সাথে জোড়ালা প্রতিষ্ঠিত গায়ক অনেক কলাকারে যে ঘটনা শুরুতি শ্রোতারা দলমা বিশেষ স্থান বানাই চুকে আছে তেমনি সঙ্গীত যাত্রা অনুভব অনেক আজগার ফলের সাথে সুর সংবাদ